আমরাই বিরাট চকু শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনা আন ঢুকেই তো পাই চাটানিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ড অ্যান্ড সফট এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্র ঘর মে ব্যাংক মে সব স্কুল অফিস জুম সুকে সাং সস্তা মা বিগ্র তেই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা তাও ফোন নম্বর 0125547887 98 4 20 35 541 গুড ভেরি গুড ভেরি গুড।